0: আমার লকওয়াহ রকম যা শেখ ইব্রাহিম লো দনম যা চমম আর লকওয়াহ রকম যা শেখ ইব্রাহিম লো দনম যা নটো ননিক বজহ নটো বচরনো চমম আর বাব লাগে দন কারণ
1: নজাই ফিল মাসাম আদ জাবা মজদন আব্দুল নকি ওয়াক্ত জেব নঞ্জয় সেরিন মাসাম্বা আন্ত জেব মগেদন আদুনা চি ওয়াক্তু জেব দেমো না বাইরু তয়া বাই ফরাস নি খলি আউজো মু ফারমিরাস দেমো না বাইরু তয়া বাই ফরাস নি খলি আউজো মু ফারমিরাস জৌরিন ইয়া আক্তলাম ইয়াদন আলারবা জেদনে ইপ ফারনা জেক বাম্বা কামনা কারক বমুইনিয়ক সাইখি বাম্বা।